আরে পরে খা তার গায়ে খোদাইব তার গা তারে পরওয়ার। কে পরে খা তার গায়ে খোদাইব তার গা তারে পরিবার। কে হামেলে তোমে খোপ পারি লাগায়ো হামেলে তোমে খোপ